লাগে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরে পর আদাব পরফাই পরা মিনিট ফগ্যাপ চকসি রেডিও কার্যকে হনারা দোহানা পানি নিকশন ফাংচ জৈতি কারদম নাংলি পাজিয়ারসি কিচিং সে যাই মেঘ ডাং বনেকল যাই মেঘে বাং লাখে এপ এম পেন পারসিরা তকবরা সিরকেপ মেঘাহার্স লাপেন নিউজ অন ইয়ার এপেনটা যাই মেঘ আর্জিগ্রংচি

কাংডো কার্ডা মালন কার্জিলং বামলাকে আকাশবাণী টিপু পেন আদুন থুনাল থুম আর্জিলং জি দানিয়াল রং পিপেন কেলিউন আলেন লামতে কার্জং বা প্রাংন আলা ভাঙসাদন আর্জিক সিনা।

রিধু কার্যুগ চিংহনার হাত লাপনা পূর্ণাল তুমসান সন কাংডু কার্ডমালুন আর জিগলং টাংল লাকে আকাশবাণী টিফু নল তো ফান চাই মেক এবং লাকে প্যান প্যান ফারো সেরা তক বড় সেকে মেঘার্স লাপ্যান নিউজ অন এয়ার এপেনটা যাই মেক আর জিগলং জি ওয়াং বম্বাং বম্প্যান স্তরীয় করিয়া পর পর

রেডিও না কার্জন কাছিং হনারাত লাপনে পড়ে তুম যাই মেক কার্জুলং বুম লাখে আকাশবাণী টিফু প্যান যাই মেক এবং লাখে প্যান প্যান ফারসেরা টক বরাসের ক্যাপ মেঘার্স লাপেন নিউজ অন ইয়ারে প্যানটা যাই মেক আর চেক লংচি স্টুডিও ঘুরে পর পর পাই ট্রকরা মিনিট প্লি ক্যাপ প্লেং টাংলো লাসি লমাস যাই মেক আংডেং আংঠুনা লং নাম পুথত কার্বি লুণ বারিম আর্জি লংচি ধন সিং তেরন মেন কে লুণ বড় এটা লুণ আর্জিক সিনা

থেতি শিশের কারি লোরি কে পাতয়তে আবি তাতে সি পুথ চামপ্রিরি বাংসেং পিচিং পুষি নাং সুন সোপিরবি দোমালং কুরকি সিমালং লং হামরি সি দোমালং লং হামসি সি পিরবি নাং সাংরি তাংতি।

0: Nitum kim sodo an afan.
1: Nitum kim sodo an afan.
0: Nitum kim sodo an afan.
1: Nitum kim sodo an afan.
0: Janan loti a kathe a.
1: Janan loti a kathe a.
0: Vang non sarfu.
1: Vang non sarfu.
0: Vang non sarfi.
1: Vang non sarfi.
0: Sari sodo an.
1: Sari sodo an.
0: Vang non sarfu.
1: Vang non sarfu.
0: Vang non sarfi.
1: Vang non sarfi.
0: Sari sodo an.
1: Sari sodo an.
0: Talma. কেন কি থম কুলো দে লুনতে মো জুতাং জুবা
1: লুনতে মো জুতাং জুবা
0: লুনতে মো জুতাং জুবা
1: লুনতে মো জুতাং জুবা
0: জানন লতি ক্লিম সো

0: ke ha da ke cheng si pen de ke cheng si pen lun po batai thom te gang ton lo de sinan ma ke na tumalong ni ta nang lun rapet po ke na tumta thek pu ga de ke mo second kilo na ke adun thu kilo na ga tum mithang mithang lo de tum ne ke thipi theng harmon nang thein po ke na tum lun po nan ma ke ti oten sinang de e phai phai ni phai thom লগদি হলা আং তানসি বাহল দে আদুসি কিলুন বাহে সতে ওরা তেনসি না তুম হানো পদে কে লুন ফিনে দে ও নি হিসাব লতে এফ আই ফাইনি পাইথন
1: বাম বাম সাফু বাম সাফি সারি সদোআন বাম সাফু বাম সাফি সারি সদোআন
0: ক্লিম সদোআন বা

0: கர்தோம்
1: ᱡᱮᱢᱮᱥᱟᱱ ᱥᱟᱞᱚᱫᱤ ᱛᱟᱱᱟᱥᱩᱢ ᱞᱟᱱᱟᱱ ᱴᱷᱮᱠ ᱛᱮᱱᱟᱱᱟᱜ ᱫᱤ ᱥᱛᱟᱢᱮᱱ ᱚᱯᱷᱤ ᱛᱮᱭᱟᱫᱮ ᱱᱤᱱᱟ ᱠᱷᱟᱱᱫᱚᱢ ᱥᱮᱞᱟᱝᱟᱢᱟ ᱛᱮᱫᱤ ᱥᱛᱟᱢᱮᱱ ᱟᱛᱩᱢ ᱞᱟᱜᱟᱱ ᱦᱮᱢ ᱪᱟᱞᱤ ᱵᱟᱜᱩᱫᱟᱱ ᱨᱚᱠᱚᱢ
0: চলুন গে পিনি জিথান থেতে সেটা থেকবো মা মো পুথদার হইলে জিথান থে নাগবো থেকবো গাদি তে পুথদার হইলে সে তো এথুনা পিনি কে লা চলুন কুমাকে লানি তন নাগবো কাতল দে কাটম
1: কাটম গুসা কাটম
2: লাপানা পর্ণালিতম ক্লেম সামার জায়মেক আর্জিক রং টাংল লাপানাপর জায়মেক কার্য রং বম লাগে আকাশবাণী টিফু প্যান জায়মেক এবং লাগে প্যান প্যান ফারসেরা টক বরাসের কেপমেক হার্স লাপেন নিউজ অন ইয়ার এ প্যানটা জায়মেক আর্জিক রংজি ওয়াং বম ওয়াং বম প্যান নিলিতম স্টুডিও ঘরে পর পর ফাই ট্রকসেরা মিনিট প্লিকেপ ব্ল্যাঙ্ক টাংল লাস পর কেচক পেলতে নাম লঞ্চেট আর্জি লংজি পিনি কেচিং সেল নাম মঙ্গল সিং রোল পেন বিদ্যা সিং টিসম পেন কিলুন ওয়াং নন কার বিখাই দন লামাশলুন আর্জিক সিনা

লুঞ্চি তো যা মে গেলাম কি সেলুন হল তুম আর্জলং জি কে সি এস টি গেলাম জন পেন কেলুন আলুন রামতে নেফার মানসি লবাং সলুন আর্জিক সিনা।

লাপনা পর্ণালতম অলম বিলম জায়মেঘ কার্যলম্বম লকে আকাশবাণী ডিফুপেন জায়মেঘে বাংলাকে মেমপেন ফারুসেরা টপরাসের কেমেঘার্স লাপেন নিউজ অন ইয়ারে পেনটা জায়মেঘ আর্যক্রংচি।

পুঠনাল তাম আর্জলং জি লাদা কার্যগাং টুংপেন লিতমলং লো নাঙা পালে কার্বি হেমতুন দিফুলি জাগানক সংপেন লং বিরাম ইংলেং আঠির ইংটি বিজয় ইংটি বিনা তারুপি লাপেন অম্ফু তারুপি আলং তুমপেন কার্যগাং টুং আলু লাখে আলু নলম ঠে সামি নাং রাজে কিলুনে বাংলাকে মানডে রংফার তো তাংতে নালিতম আফানা আপানা পি আলুন আর্জেক সিনা।

রেডিও নাকার জন কাচিং হনারাত লাপনা পর্ণাল তো মসান সান আলম বিল মজা মেক আং ডেংলং পেন লোন আর জি লং টাংল লাকে আকাশবাণী টিফু স্টুডিও ঘুরে পর পর ফাই সির ক্যাপ টাই ডক ডক লো লাসে গুয়াহাটি পেন কে পাচাটাক আঞ্চলিক বাতরি মতে আসামে সালাম পেন লংরি রং পারে বেটা নাংলিতম আর জি লং ডাক

আদন ধরুন হলে তোমার চলছি আলু নলম থে মাসুম চেহারা বাংসলন কিলো না বাংলাকে কুমার সানু তো তাহতে আর্যক সিনা।

লাপানা পড়াল তামিলি সালন কার্জলং বমলাকে আকাশবাণী ডিপু পেন আদন ধরনাল তুমার্জলং যে সৈট পেন গেলুন আলুন আলুন লামথে স্মার্ট অপারেটর ততাং টালা মাসালন আর্জিক সিনা।

0: রেডিও কার্যকর চিংহনার আটলা পনাপর্ণ লিতু মসন সন ইংলিশ সালন আর্জিক রং টাংল আপর বং বম্পেন নন স্তরীয় ঘুরি আপর পর ফাই ক্যাবরা মিনিট ক্রেপ হোপলিং টাংল লাসে তিরি মাকাই মাদে টক অন লাইফ লবং সজাই মেক আং টেঙ্গলং সোট রিচু আলাম জেরা পোঠাক স্যার রুকাসেন তরন পেন কেথান আর্জিক সিনা
1: সদরিচু আলাম ক্লার ডাক পেন কাছি নি সুংক্রু বন্টা সদরিচু আলাম মুসেরা কিহির হয়কাং থুম তুমু বারিম লাপেন আর লেং কে সারাতুম আলং পেন কে থেকেরে আতুম কে তকা কি তাপ পেন পেনাং আলাম কে লং আতেন কে সদরিচু ইনুত আপুন আচা কে চক লিম মাতে কে থেক সের কে রে সেট আওত আদুর মেসেন আরিচু লাপেন আসত দুত আরিচু লাসি সদরিচু পু আমেন কাছে লং পুসি পুপে এডভার্ড স্টেক পু আরেঙ্কে লক আমুনিত ইনুত আইসিএস অফিসার নিংকান ফারুক রেনার ক্যাব রাত্রকনার ক্যাব রাত্রক আনিংকান দামি কির পু আকিতাপ ফারফো আলং সদরিচু আলাম কেতক দু দামি কির পু আকিতাপ আলং কেতক কে লাপুসন হেল দে হ্যাভ ডিম ট্রেডিশনেল কিং অফ দেয়ার ওন ইন দ্য গুড অল দিস লাপেন নিংকান সুরিহিনীরা নের ক্যাব আনিংকান সার ধরম সিং তেরন কেতক কার্বি স্টাডিস উইলিয়াম ইসি ফার ফারু ইসিরা ত্রক সির ক্যাব রাপ লি পেন ত্রক সির ক্যাব রাপ হো আলং কেতক কে সোয়াদ রেচু কে কার্বি আতুম কে চেং সিপ রাত পেন কাংবাই আপুন আচা কে চক আসত দুধ লংলে আচিতে আওয়ার আলং আরে চৌপু নিংকান সুরিহিনীরা ক্রিসি সার হেত সিং রং ফার কেতক আকিতাপ পিরবি মুনিত আচিথে পু ফার ত্রক সি ক্যাব রানার ক্যাব আলং খেতক কে সরিচু আলাংলি সার বুড়া আমেন কে বাসা কে দিং তুং ই লাপেন আসার পি মাতে আপাই আমেন কে কারেং তেরন পি কেদু আদিম কে লংলে আচিতে আলং কার্বি আতুম রাত পেন কাংবাই আরে চৌলো পুহেলো নিংকান সুরিহিনী রা নিংকান ক্রিপলি অক্টোবর আছে ক্লু কে ক্লাং সার মন্ডল সিং বে কেতক দ্য অ্যাডভেন্ট অফ কার্বি পুয়া কিতাব ফারফ্লি আলং কেতক কে সট রেচু আমেন বিনং কে জেং ফান্থু তিমুং পুহেলো সট পু আলাম থে হিব্রু আকিতাব মাতে অল টেস্টিমেন আলং লং কয়রাহিনী আদিম কেতক দু পুসি প্রাক্তেন বাম্পু জেভিস এভেঞ্জেলিস কেতক তাদু লাপেন কে এফ বি মেয়র পাস্টর ইংল্যান্ড আলং কেদু কিপু কে সট পুকে মাংহু মেমে আফানসি কিপু সট পু হিব্রু আখাই আতুম আলং কেতক দু বন্তা বাইবেল আলং অর্থ কেতক আবে পুসি কিপু পুলোতাং তে সট পুকে কার্বি আলাম থে বিনংলো নন পু আন তা হালাদাক আলং রি আলং সট পু আলাম থে রেং আক বমলাং লাপুসন থাক থাক সি

0: Kangura. Oh, Kangura. Kangura ba ka weng ba?
1: Kangura ha. O keng ja bujo. Jomi thako de. No se thura ko. No se sota sing khila. Kopine kam ho.
0: Kangura ka kona se gra meng lo.
1: O chinam ta. No se thula amar. Chinda chindun de ko.
2: O Rublin.
1: Rublin.
3: Kopile e.
1: Kona se po dam jura.
3: Ha be ni rom bi dam ta ho.
1: Dinguli ro. ও কো কেঞ্জা দিলীপ বেঙ্গুলি রং দাম জুই দাও ইনে কাম মাপিরা
0: কেনে পটুমি কাংমুরা টাঙ্কা লা মাঙি রাসি টাঙ্কা নাঙ্গে থ
1: ও টাঙ্কা বো টাঙ্কা নে পুডে নীল অংলে দেখা এ বুমন মো বাংলাতে নীলি পিক পো
0: ত মো নাংলে পিক ন ইং হং তাই হং নেলো নীলি তা কাম দো
1: ত হারু ফবো
0: কালা
1: ত নীলি বাংলাতে পিক পো
0: তেনেলি দাম থুইলা
1: ও দজ সাসুতা মসে থুলা আমাত কো সাদা দাং দিলা
0: তো জয় কো তেনেলি জেনাম চুরুম জেন অফ থুইলা
1: তো ও খানি কো হে
3: স্যার কই মুকিং জাকে বাং টাং কাতি কা মাতি কাং কে
1: তি কাং কি
3: নাং পুকি পুটি কাং মুকিং জাওয়াং লো তে টাং কা ফারো ফো খাং দন থাপু
1: আ বেটা হো বিনা দিগ আলম সিনা ফঞ্জি বুকে নেতা কে হ্যাঁ তুমি পাশে উপিক লো বাহি বুককে
3: হক দে লো হে না মুই নুট বেতা লো পাচালি ঠিক ঠিক লো না পে না পুকি পুটি কাং হা লাং বেরারি কে ক্লেম আ বিং কুলিয়া লং লং লে পাই কাট কি পিয়া পট ফারো কে থমা টাং কা কে লং নাং জি দোলা এন দাম থা টাং হো
1: বিং কুলিয়া লং হা আ তুমি এ চিংকি নো বিক পিকটি লং লে দে জিব পাই
3: লং লে দে তা মি লাং হাং দাম লাং লাম নাম হে নাং পু তা নাং পু কাং নাং জি
1: হাং গে হাং দাম জি তা লাসন লং লে দে তি ভাল লগে থেরাং মি মি তি লাম গে তাম পু মু
3: রুবলিন ও রুবলিন কুপি ল পাই জো লা নাং ই গা পিরি রিম পি থা না পেন কে হালা সাং গে সে নাং জি আ সব দলা সে দব দব থা লা নিং মে আ ফানা ফুন তা আবি লা আজ জা কাম তা নি ফালিয়ং পা তাং এড নন নাংটা ঠেক লো হে নাং কুপিয়া কাম সিকি দোল মাসি লুক চারলিয়া তুমলে সক টক হুরল থেরাবে নিকি তোই থাকে হাই নিকি টকতি নাং তুম লুক চারলিয়া তুমকে আম সিকে জয় কালিমা কুপি কি চুসি কে রেং ল আর জান ল নিকি টকতি বাং বা হে মাউ সুমারা তুমকে লুলে চারলি তা কাম ক্লেম উইক উইক নাং তুম আসন কালি কাসে লেট আনকে নাং তুমলি চট নিকি সেসি পুলবো কাইকে তা না নেফানা পাং ঠেক এ দি দিলি দে নেতা ইনুট বেদ কে উন এদালো না সাং সে সে দাং তে হা সং লে টক দাম না ডংকি হেনু দাক সিলা সিনে হা তেরা হেম সক কে টক দাম জি নে ইনুট বেদ কে সক কে টক সাং কে সেট কে উন এদালো ইসন বাকে নাং চেরা দুন লকে কাটাং তে নাং তা সে নন সে নন নিগে

0: తొక్ డమ్జీ దమ్ను అన్నికి తొక్తి మై నీక్ పిగితే తహే బిబి అంతా చిబి పమ్మి మే చిరిం పమ్మి మే కిత్తెర్ కి మెన్ సో చిచోక్ ప్రి ప్రి కిత్తా ఫిజర్ పుమర్ హిజిక్ చో హల్లాం మోనినేంగ్ నాం పాలి హెన్నాం ఉన్ అన్ కి పాంగ్ చెక్ కె సిలెట్ లా పెన్ కి హాయపోత్ Sampria kitab le la ki ha Ciklo joni pen ki klang kalbi alam sai mang ko lang ki tok abang thare thon sing rong pi
1: nang phan da nang chini lu nang da nang mahang a mewi bang ari muka desi kang ni chot long prang a jo ke dam ching koi na nang so rap chi u de kang kok bang a so ari dam la tirim tiram chi phang nu nang ni nang kaya mang kolong na sami pile ke dun kali nang ta long ku long dang mam si ke tet mo nang phi nang chi rui lo de nang bi nang phi krung ang na
2: rublin oblin mo e pa phan han de ni li ha he ti dun ji hala pa long ti lo a cho ta enam lok thai jo tu dapen কে মাথা পিনি বজার কি দুঞ্জি কোনা সে টাঙ্গা কে লংজি মাপু আর নাম নালদা থে কং কেং যাবাং ক্রক রক আমার টাঙ্গা ফারো ফোনা পাতে কাং লক লাহেন ল বাহালে দুতে লংজি অকে থে পালাম তা আ হকলে লহ লাপেন পিনি কে কর্পি মানা তুম তা বজার না দুঞ্জি পু আচু বেলো না পু দুন টাঙ্গা দুগো অপত সাং কে পাজুন অপ পেন চে নাম তু হালা ডাক রং বিম প্লাম চমাং কান্দা দুপতি আরো ফপত পিদা ফানা দর চিলাম বউ মানা তুমি চমা কানাং দুঞ্জি নে দুন্দে নে নাং দুন্দে বুঝে তা আনি পন বড় ইদেত
0: ইক চই কি দেরতা চক ফ্রুইতা মি বউ কাছে লেতা
2: কেসলার কাহিল না লেলে নাং চক বি ফ্রুইতা কে তাং থেলো মোনালি নে মাবে টিক কে লাহে কি ক্লেম মাবে লো মুইলি পে পেলি পোফা থানন দে নিলি আসাব কে বাং দেখ চাই নন আজি ফ্রি ললে কে দাম
0: বাজি ফ্রিলো রিজো চুরান না হেলা পিনি কার বুয়ালুন বা হজি কিছু নিং রিয়ালুন
2: লাগে অল ইন দ্য রেডিও কার বিয়া প্রোগ্রাম কিছু নিং রিয়ালুন আজ ঠিক সনাং কিলো না বাং সেওয়ালি তেওন পি

0: আমি জানি বদলের হ ডের চল ও সারপি সারপি
1: হেম তানাং লেলেলাং হা তোয়ার পেন্সি বাং সো সার বুড়া কে নাং হাং নিলো কোনা নি হর নাং জুমসি বাং নিলো লা
0: ও সারপি থাইল হ ও সারপি সারপি
1: পিল মাতি হ সার বুড়া
0: মো পেনগে হাং নিশি আর জুলং লে রকম
1: আর জুলং তা তং দেখ থেদে লুটি হো সার বুড়া হে মাকাম তা কিন্তু ও কে মা
0: কল সারপি ইহয় নাং পিঠা হো লপেন লাহানা জামবরংটা হেমপন দাথা হো
1: হুলা নাং দুং সিং হয় কে কে দোলবো নাং কে হিঠিক দুন সে পুতে হর সিনে ইংরি রং

0: জি পুলোতে কম্পিটিটিভ এক্সাম আন গে লংরামলো পুলোতে আছে লবাস কে চিংলিত হয় হাই সাই দে
1: কালা
0: দে চিংলিত হয় হাই পড়ছি নাং লঙ্ক পি মেটেরিয়াল মা কে দো রিলেটেড টু দ্য সিলেবাস দে লা সিলেবাস রিলেটেড পেন কুপি মা নাং লং লস আ কিতাব মা বুকস কে দো হেদি লালে কাই কে মাতা রিপিটেডলি কাই কে তা লাসপ চার্লি লেম দেন জেনেবা নেকে পুডামলো পুলোতে নেকে টেক্সটাইল হে নাট পেন দে নীলি বাংকে হে টেক্সটাইল পেন পুয় ফির তা টেক্সটাইল বুকস আনতা নীলি ছিবিলো আলাম কে জোর জেনেবা নন্দা হৈসেরি লং সিকে লংলো লাসোপসি লাসোপ টাকা চার্লি পনকে নে কাইকে তা নাং ক লাপু টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট বাংটা নীলি কাইকে তা ছিলাং পনলো প্লাস নে লাসো অং বং সেটা নে কাপড়েক কাপড়েক ডিপার্টমেন্ট লংটা আয়া সুযোগদন ওলো পড়ছি নে জেনারেল স্টাডিজ হাইতা নে ছেলাং পনাং কগলো দে এগে জেনারেল স্টাডিজ তা ইসিয়ালামলো নাং ইউপিএসসি লং পুসিতা জেনারেল স্টাডিজ তা দো কক দি এপিএসসি লে নাং পুই পটা সিলেবাস চিংলিত হইলো জেনারেল স্টাডিজ সুদাক দোলো ইসিয়ালাম নন নাং সারিতা সাবজেক্ট এসি কে কমন লো নাং সিসেট লং পুসিতা মা জেনারেল স্টাডিজ টু লং তা আসি তিন এক্সাম লং লে নাং পিডুনজি পুসিতা দি নাং দাক অ্যাপটিটিউড চার্লি নাং পো রিজনিং চার্লি নাং পো ইংলিশ চার্লি নাং পো দি এগে কারেন্ট এফেয়ার্স লাসো পসি কাই কে মাতা লাগে হেদি চার্লি বেড় নাং পো নাং লাসো সাত লাংলে পিডুনজি হল লাসো সাত লাংলে পিডুনজি পুসিতা হে লা বাংলা সাবজেক্ট বাংকে ইজাদ বেড় লোপর লা চার্লি নন আমপারা কে কারেন্ট এফেয়ার্স কারেন্ট এফেয়ার্স ফান বাংকে নন লংকে ইসিয়া কে জয় বাংকে আকো ফোন ফোন এ হাতত নন লংকে মাজক তা স্মার্টফোন এন হেক থি হেক তুম সিতা হেদি এথে কি ডিং তুম মাজক লং সিতা ফোন বাংগে দো লাসি লা স্মার্টফোন লং সি নন লম বাংকে নিউজ পেপার পুসিতা নি দা হিন্দু দি ইন্ডিয়া লং আপি নি পেন নিউজ পেপার লাই আ অ্যাপ তা নি পেনে সাবস্ক্রাইব দুন দেট লো চিবি দেট লো এ মানে কুপি পিমা মানে এ মেথাং ফান যে নে ইউজফুল জি লাসো পট পেন চেলাংলো তে আনগে হেদি ফোন লং চিবি এডলো লা পেনসি ডেইলি লা ডে টু ডে ডে কারেন্ট এফেয়ার্স ডাক পেনসি নি দুন পো নন কুপি সি ইন্ডিয়া আং বং পুনো ইলি ডাক ন হক আসাম আং বং পুনো আলাম সেটা মো লাসো পু থাকছিল তুমি এক্সাম লং নং আর জুজি মাতি ই লাসি লা হাই তা কাই কে তা আপ টু ডেট দো দুন বেয়ার নাং পো লাসন সি এমে থাং ফান হেদি চারশো পন বম জালো
1: সেলানি নালি থান পাচিনি পন পর তান তিনি মহাজং নালি পুপন ল নালি কে টেক্সটাইল হিন পেনসি লাবাং সোসাদ লাং কি পিদুন মতে কেলং পন পু লাসি বাংসো এক্সাম কি পিদুন জি হানকে টেক্সটাইল বেনা কাপ্রেক কাপড় হে পন্তা আকেনাং সট মা মতে নালি লা টেক্সটাইল লং পেন আন্তা লাবাং সোসাদ লাং চিপা উন পন উন ল
0: নীলি কি পুদাম জি বাংকে নিকে দা গুয়াহাটি হ্যান্ডলুম এন্ড টেক্সটাইল টেকনোলজি লং নিকান কে থম চার্লি ল লাসো ফিট বাঙ্গে নিতুম লেটারার এন্ট্রি দো বিটেক ফান বাংকে এনেকে ফোর ইয়ার্স বিটেক হে সিটালা থ্রি ইয়ার্স ডিপ্লোমা কোর্স কে এন্টাং তুম ফানকে থার্ড সেমিস্টার লং লেটারার এন্ট্রি দো লাসো মাসি নি টেক্সটাইল টেকনোলজি সাবজেক্ট আহিন সি নি বিটেক চোপ উন্ডাম ল রাজস্থান ভিলওয়ারা লা এমএলভি টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ লং পেন আমার নি সাবজেক্ট কেনেকে পুদামলো পুলোতে নিকে টেক্সটাইল স্টুডেন্ট পিনাকলো লাসো পড়ছি নি বাংকে কাইকে মাথা ফোন লং চেলাংলো যে টেক্সটাইল তুমফা নানি সেন্ট্রাল পেন মা স্টেট পেন মা জব কাপাক লাং ডোমা বে মা পুকে নিকে কাইকে দা গুগল লং চেলাংলো এই লাসো পড় মা আর্নিসি নেলস এডভার্টাইজমেন্ট থেকুন লং লগলো যে বিটেক তুম টেক্সটাইল টেকনোলজি পেন নিটিং টেকনোলজি তুম লাসো পোস্ট ফান জগদুন উন পালা লা চিনি দুন পেনসি ডাকচ জগদুন লো লাসন থাক থাকছি হেদি লাসন আ পোস্ট থাক থাক ফান সেটা কাপড়ে কাপড়ে ডিপার্টমেন্ট তুম আতুম তা দো জেনেবা নাং ফুড আতুম তা দো লেদার আতুম তা দো চিনি দুন বাং ওয়ে ইতুম যে লাপু লাপু তা লাহাই দি লাংডাম বুলোতে হে সেটা লাহাই তা সব ইট কামস আন্ডার ইঞ্জিনিয়ারিং দি লাতুম আন্তা দো লাসি হোলা কপি মানাং কাচারলি লোতে লাকে পার্টিকুলারলি লাসো আ পোস্ট ফান পুলোতে নাং হেদি লানাং নাং মেথাং কাচারলি আলাইন না তুমি জগ লং চটপ লাবাংকে জেনেবা নন নে লাদাকে হইসেরি ইট ইস আ পার্ট অফ এ টেক্সটাইল দি মাসি নে বাংডাক জগ লং লো জেনেবা পামো পেন পুদাম লেদার আর তুমলোতে লাপু নাট কাচারলি তুমি জগ লং পো ফুড আহিন পুনো এটা লাপু আনাট কাচারলি তুম হাঁক জগ লং পো লাসন লো
1: মিশন লি নালি ক্লার্ডাক বেন থান পাচিনি পন পন তাতে নি নালি লাবাং সো সাতলাং পিদন দে ফ্রাং মতে নালি ফান কমা নে নিং কাপারুং পন মতে নালি কমা ফান কে থেক দুন লং সি লাপুসন লাপু আন কে থেক দুং আসাতলাং কাচিপা অন্দুন জিয়া ফান না নিং কে রং পনলনি কমানে নাংলি ফান নিং কাপা রং পন বাং ফু মতে আবাং ফিস তামে দো মানালি থান পাচিনি ইজিমা
0: লাবাং কে নিং না কাপা রং পন পু পুদাম লো তে নিলি হে মা সর লো মেকে নি ইসিয়া মডেল আসন চি পুদাম জি মা পিনে পুলো তে হেদি নি নি হে মা সর ফান্সি চি পু ইকদাম নাং কক পো আলাম বাং কে নি নিলি পাই তুম বাং কে না পা পড়হি ল আজাদ ল দি আসো ফি কে নি পিনান্দ কক লো পিনান্দ কক পেন পুসিতা হালা নিলি হে মা সর বাং নি ফান এনকারেজমেন্ট কাই কি তে নাং কে পিপ নাং কে লা নি অং নি নি তুম নাং পা পড়হাই নাক জি নাং ফান দি লা আনাং ফান ইঞ্জিনিয়ারিং নাং পা দুন এট পেন

0: lapu hem ke boche ma hem do kok ason to hem ke lang bangi ni dolu pule ni li hem asor ba di cholong cholong le noi ta ni ripo poi pits ta nang ta nang lu kapur hi la anang deng chopo undun det pen ke empu papine nang ne lu ves padam nang ne lu pot in si e ba ke nang pine dun nang me thang phat poi hai bor idun tha po ma si alang kai kida mane nang support dun viklo alang nang ki jur pon ke dolo ma si o kalang le mahala ho ni me thang ta ni me thang thot ta ni kapur hi kang tung ining ki dolang ma ti di o la solo ga thala e ni pina na bang ta nang ki jur dun ma the di mane ke alang phan bang si he di isi a role model pusan ta chipudam e king tung lo mane alang si he di a jata nang ki japon a son lo ma the di
1: tang te ni me jong penang li penang lam nang li ka charli phu thak than pa chini pon lo nang li rajasthan da charli dam lo la pen ke bitek lai hoi ka charli apathak nang li pi hek pen ka charli pen non pu an labang so sai ka che palong dun an kosan sin nang li ka charli pon lo mate kosan sin nang li apor ka chi pi pon lo lai hoi phu thak nang li gladak pen radio kar jwarat phan than pa chini pon ji mani
0: ni li ke ha nursery pen ki dun ke don basko difu ne dak dun lo nursery pen dun lo class 7 an ama ne result average student ni he একদম মানে ক্লাস লং টপার তাহ লাসন পুতাকালি এভারেজ স্টুডেন্ট চট লা পেনমা ক্লাস সেভেন আন লা ডাক চার্লি পেনমা নে রেজাল্ট সেটা হেদি মি উ ইডেট আসন লো মানে ইসি পেন ইসিয়া ক্লাস কাছে তেরেক পটা পাস আন্ডার কনসিডারেশন বুয়া হে জং লাসন পিনা গা জক মান নিলি পাইতম বাং চেং ওয়াই লো আই লা পুকে চক চি উসো ফান পোমাত আকো লামডিং ডন বাসকো ক্লাস 8 পেন নাং তৈ দুন থুজুই লো হোস্টেল লং বিদন কক লো হাদা সিস্টার তুম লং বাং থান পারি পন লতে কিং মু চজি মেনে পামাত হেদি dang thon dam koklo la pensi class 10 bangke ni lamding don basko pensi chepa unthu aso chepa un det penke difu government college hedi high secondary dunlo hedi la penke nike pini art student la daga hutke arts and pensi dak dun pen afike degree ta dak mat admission la degree second year hut pen mat lapu henlu malam arjudun longlo amat ni lapu degree charli bom hut sita hedi hoitu ni interest e lapu kali det potni pine ni a class chetere kun bom puoi সেটা মানে পার্সেন্টেজ উঠাই উন এডেট আসন সি বেনে পুই মিঠাং দা বোর ই এডেট পনে কোসো নে সিতা সঞ্জাত পিনাকলো পার্সেন্টেজ উঠাই উন এডেট মা ফিলাপু হ্যান্ডলু মালাম চার আরজুলং ল চারি দঞ্জি মা লাসন পুলো আমাত নে আকু পু ডিগ্রি পটাঙ্কাং কে হেদি হালাপু দুন থুজই ইন লা গুয়াহাটি লং হেদি হ্যান্ডলুমেন টেক্সটাইল টেকনোলজি লা লাদাক লা ডিপ্লোমা কোর্স ফানে ডাক দুন থুজই এঙ্গে লাদাক বাংকে সঞ্জাত হো টেন্ট প্লাস হে টেন উন ডেট পেন লাসো রেজাল্ট পেন সি বাং এডমিশন কি পি ইসি বাং এ নন ফিল এতের এন্ট্রি ডো বন টুয়েলভ টাং ডেট তুম ফান্টা হেদি সেকেন্ড ইয়ার পেন এডমিশন দু পুয়া নং না খুনি নন হেড জং নি তুমলা টিচার কে আপডেট লং থে কোন লং হে মলাসুত কি টেন্ট আর রেজাল্ট কে লং পেন সি হে তুম এডমিশন নি পি আমা সি হাদাক দুন থুজুইলো হাদাক দুন থুজুই বাং এপিলো নে থে কাম লং নে মাথা কে হ্যান্ডলুম পুলপত নি ফুলং দো বাং এ হ্যান্ডলুম কে থেরাং আহিন না পুইয়া সি ইনিং দোলো হেদি দুন ল হাদাক দাম পেন কি চিনি আমলো লাকে সাইন্স দে ইউ হ্যাভ টু স্টাডি নাং গোপিল চার্লি নাং জি নাং ডাক এ ফিজিক্স দো কেমিস্ট্রি দো ম্যাথমেটিক্স দো এ ক্লাস টেন দে পেন দেট লো মাতি ও আমাগে সাইন্স স্টুডেন্ট চেপলাং টু দেট আসন লো জে হদাকে নিসুং পিক আনলো নিকে আর্টস বিনা লাপু হাই সেকেন্ডারি আন গে পু ডিগ্রি সেকেন্ড ইয়ার আন গে নিকে আর্টস স্টুডেন্ট এন গে লাদাক লোক সিনে ফাইভ ইয়ার্স নে বাকে দাম জুইলো মাতি ক্লাস টেন হু চটলো সাইন্স মা ম্যাথস মা চার্লি লঙ্গে দিনিয়া কিসুং সব ও হাক দলো লা ডিপ্লোমা হুট হে আর মে নে ইসি চি পুডাম জি বাং হেদি আর না মা হির জুমে মানে বাহা কি মে হেদি হালাসু কি চার্লি লং স্টুডেন্টস আং বং পুটা বাং হেদি পু মণিপুর পেন্ডো মেঘালয় নহক আহিন পেন্ডো তানি ক্লাসমেট আতুম হে বাংকে সায়েন্স স্ট্রিম মানে বাং আতুম ক্লাস টুয়েলভ পাস ডেট পেন আতুম হেদি লাতুম সিতা নি থেক থে পুতা নাং থান বন ও ও নি তাহালা কাচারলি কাং তুং থেক থে চি চিনি পেন মা কাচারলি কা বর ইডুন কাং তুং বাং ইনিং দু লাপেন মাত হেদি টিচার তুম পুসিতা হেদি নি থেক থে পুসিতা হেদি ক্লাস লিতাং এত নি চর জুদাম সিতা লাতুম আপর নাং চিপি পেন নাং থান হালা নি তা কাচারলি দুন কাং তুং ইনিং পেনে পেনলো হে মালা তুম তা বাং ইন্টারেস্ট নাং চাপাক লাং পেন নাং থান লাসন পেন মাত হেদি উন্ডুনলো নে লাদাক ডিপ্লোমা কে পুরহি হুটকে টপ ফাইভ আং বং লংকে ফাইভ নম্বর লংকে নি শিকাইতা দুদুনলো আমার এঙ্কে লাসন পেন টেস্টাই ফেন লাহাইতা লাতুম দু পয়সা হাইতা লং পন পনলো স্কলারশিপ আসন তাহে গে ইনিং চিরুং বমলো মানে ও নেতা বর ইলোতে নে থেক পয়াত হে আপেন সি লাদাক টাং ডেট পেন এঙ্কে হেমছে দাম জুইলো টু থাউজেন্ড ফিফটিন আনিং কানলো হে পারা কে লাপেন ডেট মাত কুপুলো মা লাপু পেনে নাট বাংকে নি ডিগ্রি এবে দেলো বি এ নিচে পা টাংকাং কে দেলো মাতে পর ডিগ্রি কে দু নাই পর নি বিটেক ফান্ডাম জুই পপাই পয়ালো মানে পাই তুম বাং

0: puyake kalilo hedi nebu benchi than bom kaprek kaprek ta pidun bomlo e la support masi siksak o ni inut sar pimar pinaklo ma didi e hem so boche pinaklo ni somar dolo ni pinando hem chelangnangji di la so dak pensita ni apor ka chulai bangke ajo mainly ke ajo sina por chulai dam lo ke chelang phan hedi ajo lo pulote ni supo ki bibangla ame ki jang hedi mane ki der ke prablo isi bang na 9 o'clock lomle ame jang lo pusita hedi ma to 8 pusita he la ana por lomle jong sa ame ki jang lo pulote mane an bang chulin da prangpo an chulin da prangpo jat po ame pa jang po jang de lo pulote inge ni ke lo ke chelang lo la so lo ke chelang ji bang ke inge ha ajo hedi jir lo he baji hini ma baji ke thom la anlo la so por anlo ma hot pen mane pu baji ke thom pen a bisi ke dam de lo he sida la so daklo lagi e jo pala ma de lo jo ni alam kalilo ha 2022 pen ke bor e he di ke lal so por ke ni ke isi consistency do nei bo mala bangi chi bilo chi maintain lo la so charli pon lo adab lo pulo tenge soy hat baji mahot pen un edet holote at baji ansi thur thur lo thur po thur pen lo tenge la alom suvet sita hala ni supu bang thur thelang pulote ghontai se por potme adha ghonta puvet me ajupi mani ke charli ni chi revise thupo revision e phong chukuri po anke la pen de book che bon thupo breakfast hai selam po oso chelana le po hem che safa laya kamlo ago ho anerlo an pacho et jat et po oso me ke janglo pulote pinipo কোচন লো পুপো লু চিলাং থুপো লা উচ মেঘে জাঙা ডাকে লাচন পেন লকচি মানে হা 2022 পেন জু পিনিয়ার নি মানে লাপো আন লো কাছে পাদুক ফোন বাংকে হে
1: tante ni labang so satlang ki pidonji phan mate kapre kapre ka satlang ki pidonji aphan se tame seke ki ana kenang sot mani mate la coaching ki anpon kenang sot ma
0: endam det masi hinu pugini pupe endam sita mi lata mi ulo ladak ke mane isia mentor mane hadak nangi than bang doji nangi guide pon bang doji ni la endun ong me ong lo he bang hala tum ke la so a coaching a center kang pudet tum ta thek ser tum ma ti di la tum experience tum la tum nangi guide pon me sen he di la hai sita sita non ne son bang ke niku aporchi me ne chun edelu নিকে সার পিমার পিনাকলো মা দিদি ওসোতা দোলো আমাসে নীলি বাঙ্কে আর টাইম ম্যানেজমেন্ট উন এডেট মাত নিনানি কোচিং কি দুন জিলাপু জিভান থেকে দেলো দুনলোতে মেলো মে অঞ্চল লো হেদি আমার নি থেকে দে জৈনি মা নিতুম বাঙ্কে আর ডাবল ডাক বর ই পনাং কলো নি লাসো এসেক ফান বুকে নিকে সোশ্যাল মিডিয়া পেন কি নিকে চুপাহে লোভিং লো নি ফেসবুক একাউন্ট নি ইনস্টাগ্রাম একাউন্ট কে নি ডিএক্টিভেট লাভলো নি ফোন কে লাংকে গুগল লং ছে লাং পো মা ইউটিউব লাং পো লাদা লাং তাপ তেলো কুপি মা নে মে থাং ফান লাদাক নে আলি কে বাং ইজি লাহাই পচি ছে লাং পো নাং রং হোলা কোচিং কে এন এ আপটলো পহল রাক নন লম গে ইউটিউব লং দা দো এডি কি উন ট্যাং আতু উনাং তুম সন নই লাপু নই সন লে প্রিপেয়ার নই পো আলাম হাই তা লাতুম নং কে থান পন আ ভিডিও হাই তা দো দো নন লম কে দি লা হাই বেন সে আ গাইডেন্স আতুম পেন এন পন লো মানি হে মাসর আ গাইডেন্স লে হে দি লা সন নই লাপু নই লা তা নং থান পন লো লা সন পেন লো জু অন দা মি ইসি এন উন তা মে ইন অন দা আ ভিডেট এন উন উন এডেট পুসিতা হে দি নং নিন চে পো অই নং নে লা বাং লো
1: মেসেন লানি তাংতে নং লি নং হে জং সে তা মে নং লি কা চারলি ইউটিউব পেন সা মে নং লি লাং পন আসি ইউটিউব লং তা দো পিক লাদাক আনুতিন তা কিপি বাং দো চ্যানেল খুলি বাং দো পিক কাচারলি নাং জি ফান আসি নাং লি কলসো আ ইউটিউব চ্যানেল পেন সি কাচারলি পনানি মতে কলসো ইউটিউব চ্যানেল কে লাং পনসি কে মে নাই পনালি থান পাছেন এক জি মা
0: নি লা বাং কে হেদি লা সি কে মে তা নাং থান নি থেক থে দেলো আলাম বাং এ নি কে লাং এ ইসিয়া ভিডিও লাং পো হেদি আসাপ ও লাং পো লা নাং কে থান পেন জং সি হালা সো নি ইসি বাক ইসিয়া আ পে নি নি চার্জু পো দি ইসি বাক আ টপিক এন পো হে নি বুজি জে দেট পো নি লো চে লাং পেন সিতা নি বুঝি যে দেয় জয়নি এলো তে নি ইউটিউব লং টাইপ দেট পো হলা তুম হানা পা বুঝাই ফা এঁকে লা ইসি ইসি আ টপিক আ জয়নি তা দেখ সারিতা পাস্তা মাসো সে আন আ ভিডিওস দুই আনু তিন সে দে সিদামে নি ইসি লাং পো দে আর জুদুন লাং লাং পো নি বুঝি যে অং দে পা জুত জেলো হলা বাং কাপড়ে লাসন থা টপিক পোকে থান দলি লাং মা তিদি হালা হান বেড়াম থু রং পো হালা লং আর জুদুন রং পো লাসন জালো মা পার্টিকুলার হেদি লাসো সাইড বাং কি মেসেন বাং নি নাং থান দেখে দেলো নিকে লাং জাম পিনা মা হেদি
1: লাং জাম সিতামে চক লাপুলো হেনাং লি
0: ও নি বাঙ্গে লাপুলো লাং জাম মা হালা নাকে থানা বাং ও হুলা লাঙ্গে থান বাং সিনি বুঝিলে পুলোতে হলা লং আর জুদুন আকলা নাং থান এট পেন্টা লাসো তো পি থাক থাক নাং থান এট পেন টাং দেতা আকু হুলা কে থান বাং কো সন নি পপ হলা হান্ডা লাং থুপো না সন লো মা লাং জাম লাসিতা হিনো নে মা পুনাং নাকলে হে যদি এমি থাং এক্সপিরিয়েন্স ফেন কে হে
1: কালাং তাতে নি লা কোচিং অফ থাক নন মালম কে অনলাইন লা পুতা দো লা পেন কে অফলাইন সিতা মে দো ও লাসি কলো ব্যাং কোচিং কে এন্ডন সি কে মে পনি অনলাইন এন্ডন

লুঞ্জি রাংডেং লং প্যানা ডুন্থু আলুন মঙ্গল সিং ক্রো কিলুন আলুন আলুন লামথি মালংসো আকো পিরবি কেবাং পি কিসুং ফোনা তাংটে আরজিপ সেনাং মঙ্গল সিং ক্রো কিলুন লবংসো লুঞ্জিয়া।

লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরা টবর সিরকে প্লাপেনাংলি টুম নিউজ অন এয়ার এপসালং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জয়মেক আর্জুই লংচি আদুন্থু ডিমাসা লুনবারিমা লুনা জয়মেক আং ডেঙালং সাম্পের বড়ো কিলুনা লুন আর্জুইক সেনাং

0: chi team da ha la hai pa bang long le diat aphan si manela aroi mukhata hodai ta safa wer nang po un polote chemicals nolom ke do la hai ta use me
1: kala me pe galam lo nang churu nang le phaga phan ko som se kala na la honang ji mala so puthak nang le ki than pajir mi apon tang te mo het nang le ki than apon alam phak a an ki pi phek e pi berat pen ta a hut pen te mara de titi e balance diet pu mania an pi ba menang ji pu tang te ইলি গেছে ঠান্ডাম কে আখি চুয়া পুথাক তাই মাছে তামে কিচু কিজুন তা লাং দু কপি কপি কোচন আঁকি চুক ইলি ফাঁক আফান কি পিছে ফাঁক অপ্রাণ কি মেজি লামে নাম লিথান ইক থাকে
0: চিলাং লাভ লোপতে কার্বি আংলং লং নলম কে ফার্মার মুখাটা কমার্শিয়াল ফার্মার তুমি কি অংল পট তুমটা মেনা আন ফার্মার তুমি এভিয়ারনেস দল যে আন কি কেনা মাদানা তা বর ই এ তুমলা হরসেরা ফে তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডাইট কে মেনটেন হান বর ইনজি নন শোষণ ফে এ পিল হরসেরা সেটা পিল পুসেতা আকাপ্রেক হরমু প্রোটিন ডাইট মেনথু তামে বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা এ তুমলা আহু হান

0: balance diet pu mania an piba menang ji pu tangte ili ge thandam ge aki so pu thakte ma sata me kichu ki jun ta lang du nang ko po se ku pi ko son aki chu ili phaga phan ki pi se phaga or pran ki meji la ta menang li than ik thate
1: chelang lab lupte karbiang long long nolom ke farmer mukhada commercial a farmer tum si ki onglo pot na tum ta menang an farmer tum ke awareness dolo je un an ke kena madana ta bor i do
0: kala
1: etumla horsera phi ta pimi sita lalongsi balance diet ke maintain un han bor inang ji non so son phi e pilo horsera sita pilo posita akaprek hormu protein diet men thu tami ba penela kitchen waste mukha etumla ahu han ahu kadu gobi mukha lahai hai pen ako thengpiar bu adhek thengpiar bu ke lohongcho janaba isi example inku arbo ata chodiat latum ke sonak thaksi akapre kapre dana kadu bi lompen mane pangbui pen pime e jola bu dai si option do nolom ke e jola ta pime
0: kala
1: la daksi mixu nang po adana long si la son ta pime la ta si option lo dong si commercial na se ke mathalo bulo te ke nama dana one of the best option lo la banke
0: kala
1: la ke nama dana bangle pilo bulo te doana bena diet balance ta dakma si maintained po
0: kala নামে পেগালাম নো নাংচুরোলো নাংলে ফান লাসো পথাকে থান পাজির মিয়াপট তাংতে ননবাঙ্গি কাপড়ে গাং দেং ইলি তুমদাম থুনাং ফাক আকে সো মুহেট পেন পিনি ইলি তুম গাছি তং লাপেন গাছিং কি লাসকে নাং সত আলাম বাংলা ইলু তুমদাম থুলো নাং ইমু পেন নাংলি পুলো ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার্বিয়াং লং আলং এ কিজুম নে আকে সো সোয়াইন ফিভার লাসো পুথাক কুসন পেন সিলা সকি সুকি লং মা কাছি উন মাতে কুসন সিলা সকি সু লাদা ইতু মহা বার লং নাকিলে রক মা লাসো পুথাক তামে নাং লি থান পাজির মি পনিক থাতে
1: ইতুম এনি নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পসি নিং জেলো সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
0: কলা
1: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দোয়া জুড়িং পিগলো দো বমলো
0: কলা
1: লাগে ইসি ভাইরাল ডিজিজ ভাইরাস পেন্সি কে উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন ঠুলাপ আতেংলো সে প্রায় ইতুম ক্লং জিকে ফিভার হদাক আবর ডক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জি আলো হং বা চুচি দেট পোলা তুম ঠেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহুপেঙ্কে কাছিং অক দুজি আহুপেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হে বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আন পেন প্রায় জংসি আপর পেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিল তা থেক কারণ আলাম থেকে চুচি দেট পোপট কেডিমান আফিকে ঠিল জি লাসি লাসো আকে সুকে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো আন পেন লহং পেন লহং চতাকালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাং আলহং ফান অটলো অট ডেট পেন কে আকো কি মে লহং অট দাম পলতে লাসো কিছু কি দুন জুইপো আপেন এসন বাঙ্কে মার্কেট লং তুম লম জ্বর বমতা হাডাকটা জংসি লা ইনফেক্টেড লহং সে জ্বর লাসো ইনফেক্টেড আলহং অক তুম চে পন্ডেট পো হেম আকো আচুরিয়া মেন পেন জংসি এমিনা আলহং চে পিদালতে লাসো আকে সুতাপলা পুটা দুন থেক আঙ্কে ইনফেক্টেড আলাং মুখা কাদো লাং লো লাং লো দানা লো কাদো বি লং তালা সহর মুখ আসো কে সো কে লা সহ ভাইরাস কে দুন জুইব লাসে কাচিরি নেই বাঙ্গে লা হেলো আনি বাং তা জংসি লহং পাং রেং লো পুলোতে লাসো কে সো পেন কে কে জক জি আফান কে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদাই তা ইউজ তাং পো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সি কে পি আংকে লাসো ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি পি পি নিলে তুম সব প্রোগ্রাম ফুটাক লাই ডাঙালি লোপলতে ভ্যাকসিন পিলাপ পয় এন্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মাস ছয় মাস লোতে লাসো ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসো ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই ডো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনি ইসি লা প্রোগ্রাম পাংচেং লোপলতে কাদো গবি আলো হং হন্তা পিলাপ পো লাসো ভ্যাকসিন মাংকে লাপেন লাসো আকে সুকে জংসি সাপোর্ট উন লকলো মানে মানে আলো হংকে সো দেলো পুলোতে মানে কিপাত টং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি লং ক্লেমা মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাংজি আন পেন ফডাক ইনফর্ম পুলোতে মুনি তু বাংপ ট্রিটমেন্ট নাং পিলো পুলোতে আলো হং মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন

fibar ke kisu ke ajuring piglo african adim mesi ke dolo aso kisu ke amen ke longcheng dal se african swine fever pula india ke nang ludli ajuring pikla adumarai countries mukha ke itum information ke longteng pulote aprang pen du bomb lo pusi karjulo then ma china puno myanmar tum pusta la so kisu nang lolot pusi ni karjulo african swine fever india long entum angthe ke longcheng ke 2020 an inkan arunachal pradesh and assam itum dak nang dolo pedang an area affected lo nangke itum karbiang long tala sokeso nang ludun choklo la sokeso ta pray similar with classical swine fever pray chimilai lo latum duita sita a virus bang belek belek anta lage dna virus african swine fever bangke african swine fever ke very mane intang pic a virus kam ke thi kang dang lu pulute ikup nang safa pilor po arong mense long hong do an wen dang safa pilor po সিমটম কে প্রায় চিমিলাই লোলা পেন ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পেন আফুসো পিকজি টেম্পারেচার একদম দু পিকজি লাই সনল পেন লাপেন বেহারহালা বুডি রেসেসটা দুজি আংকে আলোহ মুখা আঞ্চুচি দেট খাংজাং পো পু দুজয় পো টতলুন পু দুজয় পো লাপেন আনিংহাং হেলো এজাতাকে ক্লেমজি আফান আংকে প্রেগনেন্ট আলো হং দুপুটে এবর্শনকে 100% এবর্শনকে দোবেক পো লাপেন বেহারা লা সোলো হংকে 100% থিবেক পো লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লা তুমি থিবেক পো লাগে লা সোকে সোলে উন্ডো পোলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কে থাকটা আবে লাহানকে তুম এনেকে লাগলাম লোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাওয়াই ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মাংকে মানে এলা কি থিজিয়া পরবাং আশা বাদ জিরো ডিঙ্গ চেয়ালাসি লা সব আংবং হন নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পোটে লাতুম বাং মানে কেরেং এক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে লা সো হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লংকে বাতাই সি জংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিদুন লং ইয়া আর চান্সেস কম পিকান লা সব প্রাং সি ছিল তেটি আহুট ব্যাংকে আদা প্রাং সি আদা প্রাং মেন সি জো আফু সু উপ আর্নিং আসাম কে লং হং ছিল তা দুদো আর ভাইরাস কে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাঙ্গে লা লং হং টু লং হং তা স্প্রেড দেলো লা তুমাং বং জংসি কন্টেক্ট কলো পুলোতে লা সব ভাইরাস কে লগে উন্ডুন বেক পো লাপে নাম ভেরা মুনিতুম জংসি মানে মানা মুনিত বাং হলা কিছু টাঙালো হং ফান অটলো আকি মিলং অট দাম তেলা সবাই রাস করতে সন্তা দুন চুইটা থেক লাপেন বেহেরাকে আকো আমু নিলিং এন ইঞ্জিয়াসন বোজার পেন জসিলা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর ককলো আঙ্কে লা সলো হং অবাসি পনলো আঙ্কে মিনাং আচুরি বাং লাতুম চলং পর্ব পতে লা পুতা দুন জুইপো লাপেন বেহেরা লাতুম হানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির আলো হং লাতুম হই পেন তা লা সোয়া ডিজিজ কে ট্রান্সফার উন আন পেন ইসিয়া আর টিক্স দু লাসো টিক্স পেন্টা মানে লাতুমা আংরুল হে লাসো আংরু পেন্টা লাসো আকেসুকে দুঞ্জুইতা থে এনকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আনতা মানে ট্রিটমেন্ট তা আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাগে উনসি উন এলাং পিনি আনতা ভ্যাকসিন তা আবেলাং পিনি আনতা আজিং পিকলো আনতা ভ্যাকসিন পিনি আনতা সোমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করি কে অনলি কে বায়ো সিকিউরিটি আনবেলো তো বায়ো সিকিউরিটি পুলোতে কসমসি ইসিয়া ফার্ম চিকিম্পা মেনাং পো ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুট লং লিদের নংজি লং হং আকাপ্রেক আলং হং খা পুমাত পওয়ান লং লিদের নংজি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লং হং চানলু পুলোতে হদাই তাক হদাক আলা কে দো কেনি লং মাংকে পোন নাংনে কেচেং মাংকে কোয়ারেন্টাইন সি বি নংজি কোয়ারেন্টাইন বি দেট পেন কেদিন ফিসি লা সো লং হং থাংথে লু পোয়ানসি হলা তুম লং মিক্স দু নংজি আমপেন জংসি দানা কে জ্বর দানা কে বানা গাড়ি পুসিতা দানা কে বান গাড়ি সেটা হদায় তা সাফা দুন বেড়ান পো এই তুমল হলা ডাক ফুটবাত পুইসি সিস্টেম দু ফুটবাত সমার দুন মে ডাক পটাশিয়াম পার মাঙ্গেনে পটাশ পুপু লাসো পটাশ আলাং পেন বিসি মুনি তুমুখা কিরবাং কেদাম সেটা লাসো পটাশ আলাং লসি পু দংসি হলা ফার্ম লং এপ্রোচ নাংজি আমপেন উনান উনকে ড্রেস তা কাপড়েক নাংজি ফার্ম লং ড্রেস বাং কাপড়েক নাংজি আমপেন নালি হংকে বারা ড্রেস মাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেসকে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসে ফার্ম চিকিমলো পোটে হদাকসি অসুবিধা চিকলেম যা নাং পো নহলে কালিতে লা নালি ড্রেস লং মাসে ভাইরাস নাং দুন জুইতা থাক কিং অব লং মাতা নাং দুন জুইতা থাক অ লাসে ইংডাং প্রাপিক লাসে বায়ো সিকিউরিটি পোহরমু মাং মেনটেন পিক নাংজি আর লা মেনটেন উন এলো পোলোতে আফ্রিকান সোয়াইন ফিভার কে লাগে মানে কি উন প্রাপিক লো আমপেন লালে এঙ্কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বিয়াং মাংকে রং সরকে লাসো হরমু বাং মানে মেনটেন উনি দেয় সি কেসেক সাকলো ফার্ম চিকিম দেয় পো ইন্টারেস্টেড ফার্মার রোজি

0: chikimji rong sor tumang ta ala phang along hong kilang pidam po lut pidam choktiti la son lo bolote bemar ta dunji po la si unan unke la sohor mu bang boundary chi bonai nangji boundary wall chu chekeni si che somar si muni tumhan pu mat papalu chokke permission pi bidat nangji an pen la kachiri bang thi unang po ani bang ta along hong no si ke jordan posita ba belek along hong ke wan posita chilang permission chiri pamisi ayat sita klem nang po steps en nang po
1: kala me pek me pigalam sinang li radio gar jura da tum phan ki than pon iglo phaka ki su kuson ma la pen kuson ben se ka chi pa jor jima la so putar nang li ki than pa jir mi ponang li phanang churulo tangte e son alam ni dinang li phanang gar jugang tung bang la hen lo e prevention mate ka chire mek so se ang kupen pine ka chire mek a biji la puson da do ik mala ho
0: Classical swine fever phan ke do nili thaluke non heta nili solam thanelo je vaccination ke available for Kala. Classical swine fever
1: Kala.
0: Anta African swine fever phan ke abi pini anta abila treatment ta une vaccination ta abi sta classical swine fever phan mang ke advanced pen si vaccine bang pidun lab nang ji farm jong si chibi pang cheng lo chupang reng lo pulote la aning bang ta classical swine fever phan mang ke vaccines vaccination bang clear lab sikimi tum adung het veterinaria dispensary long dam tache khadak damra alam chithan mane chithan nam dorte bang bang po vaccine ai pipan khadak nal tum do an ban lo hong phan sita kadu visita vaccine ang pipilap po
1: kala nang churu par piglo nang lila sa putha ke than pajir mia pot tangte non het nang ligi than e classical swine fever la pan african swine fever lagi litu mahawara long kanglum nei akisulo punang ho tangte nang litum ke sekilang atuma pot si e pinang an e hadak senang chilang tum ta doji la pen pinang arong arong ta menang litum ge phuri bom pon le tum chini la si e la so ki so pen ajok e phaka chupang reng arada tum lan chot sikal kali si la livestock industry la so phan ku an ka sik sak dulo la so puthak ta me than ik thanang le
0: 2020 aning kan nilitum african swine fever kilu cheng hu nilitum thek du long lo hal su hu nili samelang so blok long se klem bom lang fluni area inu da far mane erong du boru arong alang li tumarong long ke doano beana hemta farm do la pateng iku laso ke su ke long pangcheng a joini do ana be ana farm anta along hong thi pilap an la an lo la tum ke los se inu nu munit ke jon inkoi thongke adhek dung ke jon phokep ta du la tumalo hong ta আবি পিন আলো থিপি লাভলো তো লস পিক লা সোকে সোকে কি উনলো পুলোতে লস পিক ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মাতা নালে তুমি যদি ট্রিটমেন্ট বা প্রিভেনশন করি রুন্দে পুটে লাতা লং হং কি ঠিক আছে চান্সেস কে দলো সিতাল লা সোয়া লস বাংকে লান পিক কালিলাং নন কারণ আলাম থে নন মাংকে ভ্যাকসিনেশন এভেলেবল লো ট্রিটমেন্ট তা উন্ডে দিটি সিতা আফ্রিকান হেনলো লস কে থে নাইলো লা সোকে সু বাংলাসি উনান উনকে পাবাং লং লিদে জি ফান্সি কে বোর ইনাং পলিসি বায়ো সিকিউরিটি পালাম তা নিলিং জেলো সো কিছু আজৈনি ইতুম কার্বি আংলং আরা তুম পিনাং আনাতুম আলং হং থি আজৈনি লস দুপিকল ভেরি ভেরি মাছ এক্সাম্পল নিলি জংসি পিনি পুলো পুলোতে নিল তুমকে ঠিক দুং আলাম লোলাকে নিতুমা রোসমেরি বাইদো নালে তুমা চিনি জীবন আলাংলি আফাম লংকে হাল সুহ আফ্রিকান সোয়াইন ফিভার কেলং আজৈনি পিনাং আনালং হং মানে মানে কিনি লাপল আজৈনি মাত আফিকে অর্ডার গভর্নমেন্ট মেসি অর্ডার নিতুম উলাই নাম কল যে কাটো বেল হং তা পাঠি লাভ নাম্প সে সোয়া কে সোলে কেউ সে কি উন পাং সেগুলো বলতে নিতুম হানকে স্ট্রিক অর্ডার নাংলে রকব যে সোয়া রং লং বা সোয়া ফার্ম লং আলং হং আংকে পাঠি লাভ নাম্প মেসেন নাম পাঠি নাম্প বেমার কে ফুটমান পাঠি লাভ নাম্প কেছি উনবেগ পোলকে আংকে পেনা আনা রং দো পেনা আনা রং লং তা সোনা কে সুকে লং জয়নি অর্ডার ইস্যু দে আলো হালো সহুত যে কাটো বেলং হং তা পাঠি পিলাপ কম্পেনসেশন বাংকে গভর্নমেন্ট হিন পেন পিলো সেটা পাওয়ার ফিট সেটা লাসো কম্পেনসেশন কে লা নাংলি তুম হান লান উই দে তাহাই মেমি আলম থে লা লহং কিছু জ্বর পেন কোয়ান মানালি তুমি লং জিয়ালি লস সিকে দাম থুজি পুষি লাগে ঠেক লং ডাক সে কাছিরি বাং হেনলো অপশন কে বেলেগ কে থাকতে হবে লোটাকে
1: চুরোপার পিকলো নাংলি লাসো পুথা কে থান পাজির মিয়া পথ তাংতে নাংলি আস এ ভেটেরিনারিয়ান মাতে এ পি এফ হান সেকেলা আদাক তরপু হিনানা থুপেন লা এ ফাকাচুপাং রেং তুমা ফান কুপি আলাম থে সে নাংলি কি থান গাং তুং লা ফাকাচুপাং রেং কালা না কালা হ নাং জিয়া ফুথাক
0: লা সব কিসো ফুথাক পেন নুসি আলাম নি নিজে দাম লো পুলোতে রাদা তুম

কেনাং সৎ কাপা চিনিয়া লামজের আর চো একথা লাং হেনলো এপ্রাম লাং হেনলো এ চিঠেলো লাসি লাং পাচে হো ইক দেট্রি কেজনা লাং আর নিবাং তা মিনিট ফপেন মিনিট কেবা পর আন পার্কলক পিমি রাপুথত পাংসাম থু আনসি জু নাংজি লাং কাপাসো ইয়া ফুলে আলং আমাছি পাংসাম নাংজি আকাপ্রেগা ফুলে আলং জংসি পাচয়থু পুলতি লাবাংসু আলাং চেহু থু দেট তাহাই ডংকর লাপেন লাংটুক আকু আড়ায় লং লাং পাছি টিবক লং লে ডেট নাংজি জং সি লাসন চিটিবক দো পুলতি লাসো ডিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আডুক রিক কালিতে তে নাংজি কিজোনা লাং কিবি ইয়া লাংবং মাটি আফুলি কাইকে দিপ ভেয়ার নাংজি লাপেন লাং কাছো এনা হুতা ইরি পেনচি ফুফেরা আবেগি দো আহার লুং পেনসি লাং চসক নাংজি কেনাং সৎ কাপাচিনিয়ালাম চেরকে লাপন ইচ্ছতল।

আদুন্থু পিনি আসার লামথে আর জুয়েক থা আর্লেং এ নুট বিদিয়েসন থেংপি এ রং আর নাম ইনুট টেপলং এসি মূর্তি এদন মাতে কামাথা কেপ্রেক লামথে কেমান আনুটি নামুনি লে কামাথা লাপেন বিদি ফ্রেগ্রেপ আসনসি আরং টিং আথেং পি আলংতা আর নাম দুরেপলো লাপেন আতেপ্লং ফ্রেকলো তে মূর্তিতা ফ্রেকলো আবাংফু তা কামাথা লাপেন নিং কেহ্যাং ছিংবার বেপু আফানসি কিপুদাম আলামথে লাসি সারপালাম থেলো আর্লেং ইনুট বিডিয়েসন থেংপি এরং আরনাম ইনুট টেপলং এসি মূর্তি এডন মাতে কামাথা কেপ্রেক পিনিয়াল আসারলাম থেকে লাপান ভেটল। আদুন্থু কার্বিলুর বারিমালু নাচাইমেক আং ডেঙালং সরত বে লাপেন ধনসিং তেরন কিলুন আদামাসার কাপাংরি আং ডেঙালুন আর্যুয়েক সিনাং।

0: द्वारा जनहित में जारी।
1: Adunthu lam jirajai mek angdeng along rukasen teron pen karbiya musira puthak lam jir kethan arjuik sinang
2: karbiya tum non india hawara long komantusi konat pensi kewang bualam non anta klardak pen sini nilang bonta labang su atimu musira kihir puromalun hoi kevoi asias Arjan mate Esias Ammiak lapen Torah mate Hebrew atum apurkimu kitab pen Klardak alam Chiniun Musera ingkung isi langram nang rapuhelo ansi sumasutang telepu sang asutang telepu lasi ricu cebat lonang lepu lasi kithe cebat lonang lepu ricu atheng rinang lepu kithe atheng rinang lepu ricu atheng nang ri lepu kithe atheng nang ri lepu timung asotang telepu rongphara asotang telepu পাপ ক্লেম ক্লেদু লাং লেপু পুন ক্লেম ক্লেদু লাং লেপু লাফানলে রিচু বাদনাং লেপু লাফানলে কেথে বাদনাং লেপু মুসেরা কেহির লবাংসু আং কুং পেন ক্লার্ডাক থেকলং ল কার্বিয়াতুম কেচেং সি আরে চৌকে তিমুং রংফার আতুম হেলো মুসেরা আং কুং হিনি আবাং ইলিতুম লাং নাম থুসিনা রি আসে কেচক লেপু কেং আসে কেচক লেপু লাসি সত কে দুয়া পট লেপু লাবট কে দুয়া পট লেপু লাসি সত রেচু পুকক লেপু লাসি বট রেচু পুকক লেপু লাবাংসু আং কুং পেন থেকলং ল সত পুকে আমেন কালি আথিক দুধ আপটসি সত পুকিপু লাসি সত রেচু পুকে আথিক পেট আরেচু আফানসি কিপু সত রেচু আফান রিচু কাং ওয়াই আরি আসেক আকেং আসেক আপুন কে চক আপট মাতে কে থেক কে রে আথিক আবেন কে দু আপট পুকে লাবাংসু আং কুং পেন সি ক্লার্ডাক আলাপ থেকলং ল ইংকুং কে থম লাংনাম থুলো না রিচু কে বি আদিম তাংতে লেপু কে থে কে বি আদিম তাংতে লেপু ইংলং কাং থির আদিম নাং জি লেপু আর লকাং থির আদিম নাং জি লেপু লাসি ইংলং কাং থির তাংতে লেপু আর লকাং থির তাংতে লেপু পীরথে লা চেতে দেল লেপু মিন্দার লা চেতে দেল লেপু লাসি সাধু যোগ জে লেপু সামে যোগ জে লেপু বা ইংলং কমচান তাংতে লেপু আর লকমচান তাংতে লেপু জি আতুম দো থিপ লেপু হোয়া আতুম দো থিপ লেপু লাবাংসো আং কুং পেন ক্লার্ডাক থেকলং ল সদ রেচু আফান রাত আতুম হেম কি কিম পিদাম জি পু ইংলং কাং থির মাতে পীরথে আছে তে নেভেল অব দ্য ওয়াল আলং হেলো বন্তা পীরথে আছে তে মাতে লংলে আছে তে আংলং আলং জি হওয়া আতুম সি দু থু ঠিপ পুষি পুল তাংতে জি হওয়া আতুম কে কমাতল জে হওয়া পুকে ইসরায়েল মাতে জেভিস আতুম আর নাম আমেন জে হওয়া আর নাম আফান কে ক্রয় আতুম আফান সি জেভিস মাতে জি হওয়া আতুম পু কি পুডা পুলো তাংতে জেভিস মতে হিব্রু আখে আতুম কে দো আদিম কে নন ইসরায়েল হেলো লাদাক পেন ক্লার্ডাক আলাম হেগলং ল কার্বি আতুম কে চেং সি আরেচু মতে সদরেচু কে দো আদিম কে নন ইসরায়েল হেলো পীরথে আচে তে পু আদিম হেলো পীরথে আচে তে পু কার্বি আতুম ফুরকিমু অলং দেটলে কে দো গালি হিব্রু আতুম আফুরকিমু তোরা পু আকিতাব আলং তা ক্লার্ডাক পেন কে তক দো তোরা আতেং কে জেভিস আতুম ইজিপ আদেট পেন নন ইসরায়েল আদেত কেবাং আহুত এডোনিজাদেক মাতে সদরেচু পু পীরথে আচে তে আলং ইনুত আরেচু দো পু এডোনিজাদেক পুকে হিব্রু আলাম ইংলিশ পেনকে কিং অফ রাইটিয়াসনেস পু এডোনিজাদেক পুকে আমেন বিনং কালি আথিক পেট আরেচু আপরসি এডোনিজাদেক মাতে সদরেচু পু কেহাং পু কি পু দো খ্রিস্ট জন্ম মে আফ্রাং নিংকান ফারুক খ্রিপলিরা নিংকান থ্রক আহুত হিব্রু আতুম সদরেচু আফান পিঠি লট পেন আলং রি চেরাই দেট লো লং রি চেরাই দেট পেন আফি সদরেচু আলং রি কে দো বা রি মাখাই আন আফান পেনাং পিঠি লো লাপেন পেনাং আন কে জেভিস আখাই ইংহয় এট লো কার্বি আখাই আতুম সদরেচু থিলট পেন কে হিব্রু আখাই সি মানদুন এট লো লাসি নন পুটা ইসরায়েল আলং জেভিস আতুম কার্বি পু কাচেতক আতুম দোকক লো বন্তা হালাহাই আকার্বি আতুম ননকে জেভিস আখাই বসি চিপুকলো জিগাল কার্বি লাপেন নুয়াম কার্বি আতুম নিলিফান সেপ্টেম্বর খ্রেনার ক্যাপ নিংকান সুরিহিনী রানিং খ্রিসির ক্যাপ আর্নি নাংকে থানকে ইসরায়েল আলং জেভিস আতুম কার্বি পু কাছে টক আতুম কম ও পুহেলো জিগাল কার্বি নুয়াম কার্বি আতুম কেদো আদিম লাকে হেসলিয়া সিটি টেলফ আভিভ ডিস্ট্রিক্ট আলং হেলো লাসি নন পুটা Israel ani rek.

0: aprangi suar lo pan pu lo tangte pachar li o e mate charli nang ne pu si ki ke he ma lo kame kle ma tu pu ama si pachar li ji pan ke aning ke hanga bi se ta me no na bang ka war sai pi pon bom lo la pen ke aku kang saya hem arona ta
1: arona ju tang kang saya di malong hala bang so di malong bang
0: ha dak ta ke long pet pi tum si ke o mane alu so pan jong si bisar lam e ko mane lang rem det pu si ta me hala dak kang saya dim lo mate hala so hem long pu si ta me আর লুসো ফানসে আকো আদাই পিথু দে লসন তাদু মেনাং আনাদিম কি লাপেন পিনসো আর লুসো ওসুমারা তুমাং বং আফান পুসে তামে কে থাক কাই কে তাদু লাসি লাসো আলং তাকে লং নং জি কে নন কে চিহুমান লু পুসে কি পুলো সে তামে নন পু তাকে লং এট ই দু ওলান
1: তাংতে সরলো তুমা ফানা মাং জি পুলতে কুপুসো মানে
0: আফ্রাংসিয়া বাংকে সোয়ার লু আতুম তা আমিথাং মিথাং কে লং নং জি আর রন লাপেন কে আলং তুম লা নন কি দুবম পিরথে লা সো লং আ কি সুং দুন কো পি পিলো কে বের থি পাসন কো পি পিলো চিচিনি নাং লা লাহাই চিচিনি এট ইতি কে লা সো আ কি সুং পেন মতে লা সো কে লং নং জি আ জাক কং হ্যাং দুন থেক থে মতে কে চিপি লং জি আ পান ক্লেম থেক থে লা সি লাহাই কা চিচিনি নাং জি আ বাং কে আ হো পেপ পেন আ বাং কে কা দুক কাভে আ লো সো তুম আন্তা চিচিনি এট নাং লা
1: নে পিগ্রাম জেলনি আনতে আর লসুতন হক পেট পেন আনিং কে হ্যাং মতে আনিং কে ডক লপেন আনিং কে হ্যাং হে আসন আমুং কে কুই পিল
0: আর লসুয়াং বং নিলি দার লসুলো সেটামে আর লসু তুম কে ক্লেম কে দামাং বং নিং কে হ্যাং মতে নিং কে ডক আসন বং কে আচ্চা নাকাম কে ক্লেম জি আফান সামে কাচি পাদুক থে নে ক্লেম জি নে লাসু কে কে লং নং জি আফান নি নিং কে হ্যাং দো লপেন নে লং নং জি পু কাচি পাদুক কাবর ই কে দোয়াতু লাপেন কে ইসিয়া বাং কে আমি থাং মে থাং আফান আমান কে চিপি থে লাপেন কে কামা থা কাপার সিক থে আজা কার লসু তুং কে মাথা ক্রাং দো গে মাতি সে তা কামা থা কাপার সিক পেন আমি থাং কাম কে ক্লেম থে লহাই বাং কে কিমি সেনা কোয়ালিটি লদি নাসি লহাই বাং এ নিং কে ডক ল লাপেন কে আকু বাং আফান কাং হোন থে বাং হান কাং জিন সু থে লহাই কে ইসি কে মে সেনা কাম তে মাতি দি লাসি লহাই বাং কে নিং কে ডক আকাম ল লাপেন কে আকু কাথেরা কাবে কা ফেরে আবে আজাতা কে ক্লেম নাং জি কে দাম নাং জি আসন আন সে তামে এ আমে থাং পেন কামাথা পেন ক্লেম থে থাং কা ফেরে রে পিন পেন লাপেন কে আকু আমে থাং আফান আনিং কা চি থে থিপ পেন কাই কি তাকি দু লাসি লাহাই কে ইসি কে মেসে নাং থে লাসি লাহাই কে ক্লেম মতে লাহাই কে দু অলসো কোয়ালিটি কে দু আলু সো তু আফান কে ইসি নিং কে দক মতে লাহাই কে নিং কে দক মে মে আথেং ল পেনিং এ দক দাম দে বাং কে আলু সু তুমাং বং তা কাসি লেপ থে পি দি আজা তা এ চক লো লাহাই লে থান চে থান নাং নে লো ক্লেম দাং নে লো চং হই পোমা পু পো আনিং হ্যাং হে তুম তা দু কাপ ফ্রাং জি আফান আনিং কে হ্যাং আবে কাবর ই দু নাবে লাপেন কে বাং আফান কা সরসা তা আর লু সুং বং তা কর লু সু তুম ফান কা চি পু দুন তত নে লাপেন কে ক্লেম জি আলিং দাম জি আলিং সামে কাই কি তা কা ফেরে জু আসন কে দু হেদি লাহাই কে ইসি নিং কে দক দে আং থেকল
1: মে পিক আলাম জিলনে লাপে থেকা পর পেন নাং লি দাসন শ্রীলাম কে নিং জে থেকা পসি নালি পাঞ্চুরো পারলো কার্ডো
0: কার্ডো
2: লাপন অপর্ণাং লিতুম সাং পিমা রাজাই মেক আং ডেঙালং লুসিয়া তেরন পি লাপেন হুটবাং প্রদীপ রং ফারং বং চিহু চিপুত আর জুইক লং টাংলো আদুন্থু ডক্টর জেকোলিন তেরন পি পেন লামচের কেথান আর জুইক সিনেং
3: ওসো আফিলিয়া ফানসি কিপুডাং লাসি প্রেগন্যান্ট উইমেন পুলুতে উসু কাচু পাথে আবাং ফুয়া ফাঁসি পুদাম প ডায়েট পুকে কেচু গেজুন আসন আমু আফান পাংরুম এট পেন ডায়েট ফর প্রেগনেন্ট উইমেন পুলুতে উসু আফিলিয়া হুট কেচু গেজুন নাং জি আসন আমু পুসি নিলি কার্বি পেন লামলার পুদাম একদাত প কেচক লিম লাপেন কাংথিং লিম আফিলি পুলুতে উসু আবাং আপে আপক আলু চিকলু জনসির কেপ চক পেন্সি আমাহাং নাং ঠেকজি আমাহাং কে ঠেক আহুট লিন হিমি রা ইবেং আর ডি সোসে দেব নাংজি লাপেন উসু পেন আপাই বাহিনী আফ্রান্তা মেসেন নাংজি লাসন কেপা চক লিম আফান আপায় আবাং মাতে উসু কাচোপা থেবেক আবাং কাচিচি রে লাপেন কেক্লেম পন নাংজি দু ও কেডো কেদাম কাচি ই কাচিং থাং পেন ডাং লক কেচু কেজুন্তা চিরে ও নাংজি লাসি

আদুন্থু হিন্দি লামারজান কালিয়ালো না চাইমেক আংডেং আলং দি লোকেল ট্রেন কিলুনালুন আর জুইক সিনাং আলুন আলাম থে বন্দে

পত্র পরীক্ষার দিন নিব লাগিব। তদুপরি পরীক্ষা কেন্দ্রের ভিতর মোবাইল ফোন, কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ঘড়ি আদি নিব নোৱাৰিব। ভারত আর আফগানিস্তানের মজত নিউ চণ্ডীগড়ত অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটের আজি দ্বিতীয় দিন আফগানিস্তানে প্রথম ইনিংসত প্রথম দিনের অন্তত 5 উইকেটের বিনিময়ত 113 রান সংগ্রহ করে। দলটো সম্প্রতি ভারতত 451 রানত পিছপরি আছে। দলের হয়ে রহমত শাহে 43 রান করে আউট নোহাক থাকে। ভারতীয় দলত প্রথমবারের অন্তর্ভুক্ত মানব সুথারে 3টা উইকেট দখল করার বিপরীতে প্রসিদ্ধ কৃষ্ণাই 2টা উইকেট লাভ করে। ইয়ার পূর্বে ভারতে আজি নিজের প্রথম ইনিংসর সামরণীত 8 উইকেটের বিনিময়ত 564 রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক শুভমন গিলে 126 রান করার লগতে কে এল রাহুলে 100 রান করে। ঋষভ পন্ত আর সাই সুদর্শনে 81 রানক বরঙনি আগবায়। ওয়াশিংটন সুন্দরে 52 রান করে আউট নোহাক থাকে। আফগানিস্তানের সলিম সাফিয়ে 6টা উইকেট লাভ করে। গুৱাহাটী মহানগর দবা সন্থার উদ্যোগত অনুষ্ঠিত গুৱাহাটী মহানগর দবা চ্যাম্পিয়নশিপ 2026 আজি সামরণি পড়েছে। মহানগরের আর জি বরুয়া পথত অবস্থিত গুৱাহাটী দবা একাডেমিত অনুষ্ঠিত এই প্রতিযোগিতা 13, 17 আর 19 বছর অনুর্ধ শাখাত অনুষ্ঠিত হয়। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা পুনৰ এবাৰ পঢ়ি দিছো। ৰাজ্যৰ নৱনিযুক্ত মন্ত্ৰীসকলক জিলাসমূহৰ অভিভাৱক মন্ত্ৰীৰ দায়িত্ব অৰ্পণ। ৰাজ্য চৰকাৰৰ 2 লাখ চৰকাৰী চাকৰি সৃষ্টিৰ বাবে যাৱতীয় প্ৰক্ৰিয়া আৰম্ভ। গীতিকবি নাট্যকাৰ পাৰ্বতী প্ৰসাদ বৰুৱাৰ স্মৃতি দিৱস উপলক্ষে আজি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত শ্ৰদ্ধা নিবেদন। ন্যায়াধীশ শৰ্মিলা ভূঞাৰ ফাষ্টটেগ আদালতত জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ গোচৰৰ বিচাৰ প্ৰক্ৰিয়া কাইলৈ আৰম্ভ। আৰু ভাৰতৰ বিৰুদ্ধে টেষ্ট ক্ৰিকেটৰ আজি দ্বিতীয় দিন আফগানিস্তানৰ প্ৰথম ইনিংছত প্ৰথম দিনৰ অন্তত 5 উইকেটৰ বিনিময়ত 113 ৰান সংগ্ৰহ। এতিয়া আঞ্চলিক বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 7:10 বজাত শুনিবলৈ পাব।

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবড় সিরকে প্লাপেনাং লিটুম নিউজ অন এরা এপসালং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুয়েক লংচে আদুন্থু ডেট লং রিচিং হনালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি কাংবরাতে রাং লাপেন আরিয়া সাং হৌ কি লুনালুন আর জুয়েক সিনা আলুনালাম থে ইলি সোকার বিয়েখে

চাইমেক আংদেং অলং আসন সনালুন আর্জুক লং টাংলো লাকি আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা মিনিট কেবাপর দেলহি বেন কাপচেটাক মহিলা সা সা ভিক্তা কালিয়ানা চাইমেক ইংদেং ট্রক্সি এন এস ডি বেন কাপচেটাক আর্জুক লংপো

লাকি আকাশবাণী দিফু জাইমেকি বাংলাকি এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারোই সিরা টবর সিরকেপ লাপেনাং লিটুম নিউজ অন এরা এপ সালং পেন্টা আকাশবাণী দিফু স্টেশন জাইমেক আর জুইক লংপো আদুন্থু কার্বি লুন বানা লুনা জাইমেক আং ডেঙালং আপ্রাংসি মঙ্গল সিং ক্রো কি লুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে আংসং মানায় আতুর

লাপন আপনাং লিতুম মঙ্গল সিং ক্রু কিলু নালুন আর জুইকলং টাংলো আদুন্থু ইলিসা হানসে কিলু নালুন আর জুইক সিনে।

নন স্টুডিও ঘুরিয়া পর পরফাইনের ক্যাপরা মিটপ্লি ক্যাপরা ফওয়া পর দেলহি প্যান কাপাচাটা হিন্দি আলাম প্যান সামাচার সান্দিয়া আর ঝুলং ইকপো লাপেন পরফাইসের ক্যাপা পর দেলহি প্যান কাপাচাটা ইংলিশ আলাম প্যান নিউজ এট নাইন আর ঝুলং ইকপো।

0: gold and 2 bronze in men's freestyle category at Ulaanbaatar Open in Mongolia. And in cricket, Afghanistan trails against India by 451 runs in first innings at stumps on second day of one-off test in New Chandigarh. And that's all in the news at 9. Good night.
1: লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্চ ফারোই সিরা টবরা সিরকে প্লাপেনাংলি টুম নিউজ অন এরা এপস লং পেন্তা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুয়েক লংজি আদুন্থু লামজিরা জাইমেক আং ডেঙালং ধরম লাপেন জুটাং আপথাক ডিউরি রং পিপেন লামজির কেথান আর জুয়েক সিনেন
2: আর নাম দো পুকে মাদু আমনেতা হঞ্জাত দবেক পীরথে আথাক মনিত ক আন আফায় কে অংলনে লাখা সিউনে বঞ্চিতা লাপ আন আফায় কে অং আং বংতা মনিত আরাজে চিংবার বে মাতে ইসিবেত কালি লাহেল আর নাম কে দো আং ঠেককে আর নাম কাসরজন কাসনসে আপসি বাংফতিন আরাজে তা কাপ্রেক কাপ্রেক ল মনিতকে আর নাম আসোয়া ক্লেং আপসি কেমি কেহেনো আসন আন্তা কাংসাই থেক মাতে কামাথা থেক আচা কংডু মনিত আরাজে কাচিংবার বে আসন সি ইসি আখে পেন আকাপ্রেক আখে আংবং আজুতাং তা ইসিবেত কালি আর নাম সি আখে তিন আফান্তা সালাজং আজুতাং পিঞ্চং পিলু লাসন সি জুতাং জুবাত পেন চেং লক আসি তিন আনাতা ইলি কার্বি আফান্তা হেমফু পুঠে আনামসি ইপিনচং পিলো লাসি কার্বি আখে আজুতাং তা মধু আখে আজুতাং পেনতা চিংবার বে দেল জুতাংকে মুনিত মাহাংকে থেক পেন পাচর পারুক কিথি কে জাং লাপেন চোকলেম চোদাম আলং আন্তা জুতাং কাচেরাপ ধবেকল কার্বি আখে তা লাসমসি ইনুত আমুনিত মাহাংকে থেক আহুত ক্লংক্লো আথেকার কিতি আদামাসার কাংঠুর লাপেন কিথি কেজাং চারি চারজে আহুত আন্তা জুতাং কাচেরাপ থেদং লাহা জুতাং হেলো কারবে খে আলংকি কেথে নাই লাপেন কেনাং সত নাই আজুতাং ল পিরুথে আথাক দোয়ানা খে আলংতা জুতাং পেন ধরমকে কাচেরাপ দোবেক আথে জুতাং আফান পানুংকুক ধরমকে ধরম আমো আমাৎসি প্লেংদাম দে লাপেন ধরম আফান পানুংকুক আজুতাংকে জুতাং আমো আমাৎসি প্লেংদাম উন এ ধরম লাপেন জুতাংকে আজাদ আশায় আলংতা কাচেরাপ ধবেক সীতা ধরম মাতে নিমকে আর নাম আলাম লাপেন জুতাংকে খেই আতেরি লাসি ধরম লাপেন জুতাংকে ইসিবেত আসন গালি ধরমলে আসন কাপ্রেক লাপেন জুতাংলে আসন কাপ্রেক বঞ্চিতা এসি আখে কেরেং নাংজি আফান লাপেন হামফাং কাপাকলার নাংজি আফানকে ধরম লাপেন জুতাংকে কেনাংসত আথে মুনিতকে ইনোভেট দোথেকথে হামফাং দোবেক নাংজি লাসি বাং লো কেথেক লাপেন কামুন্থি থেক আতুম কানিংজে মুনিতকে সোশ্যাল এনিমেল পুষিকিপু কার্বি আহামফাং আলংকে আসে তিন আশায় আমু আলংতা ধরম লাপেন জুতাংকে চিংবুইকুম কলসো আংডেং তং ধরম লোনে কলসো আংডেং আন্তং জুতাং লোনে মেনমেন কাপাং থেকদাম সুংক্রুং বিনং বঞ্চিতা ননাকা আহুৎকে ধরম লাপেন জুতাং আফান কাপাং থেক কেনাংসৎ আথে কার্বি আখে আজুতাং কাপারেং ভেরজি আফান লাপেন পীরথে আচতায়ালং কার্বি তাই ইসি খে কাং থিমপু কাচিপু দঞ্জি আফানকে কার্বি পু আনকে আজাদ আধরম লে রিমদুন সিতামে মেথাং আজুতাং আবাংকে রিমবেক নকজে আথে এসিয়া খে আফান খে কাং থিমপু কেহকদামকে ধরম পেন কালি জুতাং জুবাত পিন্ডেং সুম্পদ আলামাকি চকলেম চোদা মাসায় আমো হে হুই চকলিম আনসি খে কাং থিমপু হকদামজি ধরম পেনকে এসিয়া খে ফুরকিমো লাপেন খে হারচি পাংথেকদামুনে বঞ্চিতা জুতাং পেনকে খেয়ে ফুর কিমু খেয়ে আংঠেক লাপেন খেয়ে হারচি।

0: taklar dak un mate pangthek dam un. No nakai ke nangli ajad adharam le rimdunji pusita rimdun long lake ining ke hang. Bharat kachari alo Indian constitution along ta dharam ke ining hang aling rimdun long pusi aron bikoglo. Nangli kirim adharam afan ne dharam puchi pudun un. Sitame nangli akhei kaprek ajutang afan ke nejutang puke chipudunun e. Nangli kupia khei along si mahang ke thekma halabang so khei ajutang si nangli nejutang puchi pu unchoji. Kathe akhei tin ajutang si akaprek. Pirithi along non penang an akhei so atumke amethang ajutang jubat alam aki apindeng sumpot lapen kachoklem chodam ajutang anta kivir si ke onglo. Labang so atheke khei piatum khei so phan jakong pen keber lapen khei so atum methang ajutang jubad aputhak kachorok tok kave kachirim kachibi thekthe lapen kaching hon kave ajok. Ili karbi akheita ejutang phan ching hon thekthe jutang aputhak chorok tok kave lapen chirim chibi thekthe. Non la soateng simu e prangta dambom polote piju penke ejutangta virdaji. Athe kethek nulong non kithurmi arisu ejangatum jutang afan ardi ki pia bang arveng. Lapen jutang aputhak sorokta ave. Niliki pudamalam ke lapuhenlo ili tum langdam sinang. Tara langso along aningkan wang ta karbi youth festival kapadu thekdun long hurlo. Halabang so arong aji along ahin ahin pen kewang ajon along kachepati afan nangkedun arisu ejang atum afan arjuhur lote hokpet alam nang lilongpo. Hala tumke keplang ke phi ke the kere ahem osomar kali. Latumke ke duk thektik ke boy thektik ahem osomar. Munthi dam lote mun kluvi. Athe ke duk ke lag ahem osomar atum si karbi ajutang kaparenga sanman derla. Lasonsi karbi lamet amei ke karbi lamet lamchong kapangchoji aphansi kesenglo. Te bonsita non ovikimiatum karbi lamet lamchong kaboche abang ingarpik. Lasonsi loke thek ariso ejangatum lamet amei amei pialong dunwangwe lapenchi todunde. Tangte karbi alamaki lamet lamchong ingchojima bangso alam pini karbi angbong. Charjume me alam lo. Ili tum emek hini pen thekdun long lo. Ethi kub along amat okhomia akheya tum bihu nang kepado. Hala tumke bihu ahurlo pulote kebi kethi riso ejang lapen sarphi sarphu atumanta cheng muri prakso angdiyang di pen kelun ke kandun. Ladaksi li chinidun melo. Latumke amethang ajutang apan chinghon pik lapen kai ke cherok tok balam ke tebon chita ili tum karbi ke thekere ke plange phia tum ke methang ajutang kaboche methang apindeng ka chingthang methang aporom alun kilun therak duk lapen ardi pidunde lasinon ke ili karbi puan ke methang ajutang jubat elam eki apindeng sumpot hei hui kirim kachibi lapen kaboche kapache thang aponang le tanglo athe jutang le kevir lote khei ta kevir lo methang ajutang afan kaparen ke bang putin nakar bi along ta arpudo gur evan.
1: Lapona pornang litum dhorom lapen jutang aputhak diuri rong pipen lamjer ke than arjo eklong tanglo adunthu চিকলি কেবাং হুট কাছিং রাই নাংজি আপুথাক বাজং ইং টিপেন লামচির কেঠান আর জুইক সিনে
2: হিনি হেম কে কিম আহুত ফার্স্ট ক্লাস ব্রেক মাতে ফার্স্ট ক্লাস আই ইতা মেসেন আইন চিন মেসেন আ থেংপি মেসেন আ সিমেন্ট লাপেন মেসেন আ সাংটি আর লংসি এ নাংজি কেলাখা কে থম আরপান আর্জন চিংবারি মাতে স্কোয়ার ফাউন্ডেশন আহেমসি আথির মাতে স্টেবিলিটি কেদো লাসি ঠেক পুলোতে লাফুসন আহেমসি এলেতুম কিমনাংজি কেলাখা প্লি

আদুন্থু আলম বিলম আচাইমেক আংদেং আলং আপ্রাংসি পুখিলা লেকথে পি কিলুন আলুন আর্জুইক সিনাং আলুন আলামথে দাম্পনি বাংস পিরথে পেন লাবাংস আলুন কাছুনিং রিয়াতুম লাকে ইংলং প ডিফু পেন ক্লিয়ারমে তারোপি সিমবিলিন তারোপি কামিয়ার তারোপি লাপেন আপিয়াপো ততাংটে আর্জুইক সিনাং লাবাংস আলুন।

লাপনা পর্ণাং লিতুম স্যামসন ইংটি কিলো নালুন আর জো এক লং টাংলো আদুন্ঠু সুব্রাহাম ইংহি কিলো নালুন আর জো এক সিনাং আলু নালাম থে কর্পি হানরি বং লাপাংসো আলুন কাছুন ইংরিয়াতুম লাকে আপার হাবজান হানসিয়া রং ডিভুপেন ওয়েলসিং হানসে লঙ্কি হানসে লাপেন রুস্তম তকবি